0: আজ সূরা রাদ এর 33 ও 34 আয়াত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক.
2: বিসমিল্লাহির রহমানির রহিম. তেলাওয়াতকৃত সূরা রাআদের 33 ও 34 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যিনি প্রত্যেক ব্যক্তির কার্যাবলী সম্পর্কে পূর্ণ অবহিত, তিনি আর তাদের শরীকরা কি সমান হতে পারে, অথচ তারা আল্লাহর জন্য বহু শরীক সাব্যস্ত করেছে। আপনি বলুন, তোমরা তাদের নাম বলো। তোমরা কি তাকে পৃথিবীর এমন কিছুর সংবাদ দিতে চাও যা তিনি জানেন না, অথবা শুধু বাহ্যিক কথা হিসেবে বলছ? বরং যারা কুফরি করেছে তাদের জন্য তাদের ভ্রান্তিমূলক কার্যাবলীকে সুশোভিত করা হয়েছে এবং তাদের ফিরিয়ে রাখা হয়েছে সৎপথ থেকে, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই। তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে শাস্তি এবং আখেরাতের শাস্তি তো কঠোরতম, আর আল্লাহর আজাব থেকে তাদের জন্য কোনো রক্ষাকারী নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয়, কসর নামাজ আদায়ের নিয়ম, বলছেন মুফতি মোহাম্মদ ওলিউল্লাহ পাটোয়ারী।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মানুষের জীবনে সফর কিংবা ভ্রমণ ওতপ্রোতভাবে জড়িত। ভ্রমণরত মানুষকে আরবিতে মুসাফির বলা হয়, আর মুসাফিরের নামাজকে ইসলামী পরিভাষায় কসর নামাজ বলা হয়। মানুষ যখন নিজের আবাসের স্থলে থাকে তখন পূর্ণাঙ্গ নামাজ আদায় করতে হয়, কিন্তু ভ্রমণে বা সফরে গেলে কসর আদায় করতে হয়। কসরের অর্থ হচ্ছে সংক্ষেপ করা, আর শরীয়ত নির্ধারিত দূরত্ব সফর করলে তখন নামাজ সংক্ষেপ করাই ইসলামের বিধান। কসর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে সূরা নিসার 101 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাসুরু মিনাস সালাহ। তোমরা যখন জমিনে সফর করবে তখন তোমাদের জন্য নামাজের কসর করাই কোনো আপত্তি নেই। কোনো ব্যক্তি তার অবস্থান স্থল থেকে 48 মাইল তথা 78 কিলোমিটার দূরে সফরের নিয়তে বের হয়ে নিজ শহর বা গ্রাম পেরিয়ে গেলেই শরীয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। আকাশপথে মুসাফিরের সফরের ক্ষেত্রেও দূরত্বের হিসাব স্থলভাগে সফরের দূরত্বের সমপরিমাণ হবে, অর্থাৎ 78 কিলোমিটার পরিমাণ দূরত্বের সফর হলে ব্যক্তি আকাশপথেও মুসাফির হবেন। 15 দিন বা তার বেশি থাকার নিয়ত হয়নি এবং আগেই চলে যাবে যাবে করেও যাওয়া হচ্ছে না, এভাবে 15 দিন বা তার বেশি দিন থাকলেও কসর পড়তে হবে। মুসাফির ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ একাকী পড়লে 2 রাকাত কসর করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নবীর জবানে নামাজকে মুকিম অবস্থায় 4 রাকাত ও সফর অবস্থায় 2 রাকাত ফরজ করেছেন। মুসলিম, হাদিস নম্বর 687। মুসাফির ব্যক্তি সফর অবস্থায় ইচ্ছাকৃত 4 রাকাত নামাজ পূর্ণ করলে গুনাহ হবে, তবে মুকিম ইমামের পিছনে হলে কোনো অসুবিধা নেই। মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছনে ইক্তেদা করলে সে ইমামের অনুসরণে পূর্ণ নামাজই আদায় করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসাফির যদি মুকিমদের সঙ্গে নামাজে শরীক হয় তবে সে যেন তাদের মতো 4 রাকাত নামাজ পড়ে। ইবনে আবি শাইবা 3849। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় সর্বদা নামাজ কসর পড়েছেন, আর মাগরিব, বেতের ও ফজরের নামাজ সম্পূর্ণ আদায় করেছেন, এগুলোর কসর নেই। মুসাফির ইমামতি করলে মুক্তাদিদের আগেই বলে দিবে যে সে মুসাফির এবং 2 রাকাত পড়ে সালাম ফিরাবে, অতঃপর মুকিম নামাজিরা দাঁড়িয়ে বাকি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। মুসাফির অবস্থায় যদি কোনো নামাজ কাজা হয়ে যায় আর তা বাড়ি ফিরে পড়েন তাহলে কসরই পড়তে হবে। প্রত্যেক নামাজ পড়ার সময় নিয়ত করতে হবে যে কোন ওয়াক্তের কসর পড়ছি। মুসাফির ব্যক্তির জন্যে চলন্ত অবস্থায় বা তাড়াহুড়া থাকলে ফজরের সুন্নত ছাড়া অন্যান্য সুন্নতে মুয়াক্কাদা না পড়লে গুনাহ হবে না, তবে স্বাভাবিক ও স্থির অবস্থায় সুন্নত নামাজ আদায় করবে। ইলাহুস সুন্নাহ সপ্তম খণ্ড, হাদিস নম্বর 191। রুদ্দুল মুহতার 1 নম্বর খণ্ড, হাদিস নম্বর 742। কসর নামাজের বিধানের মধ্যে মুসলিম উম্মাহের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। আর তা হল কোনো অবস্থাতেই ফরজ ইবাদত অলসতার কারণে বা সমস্যা থাকার কারণে পুরোপুরি সার দেওয়ার সুযোগ নাই। কসর নামাজের ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সফরের নামাজকে সঠিকভাবে আদায় করো, ইহাতে উত্তম প্রতিদান রয়েছে। বাইহাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল কসর নামাজ আদায়ের নিয়ম। বললেন মুফতি মোহাম্মদ ওলিউল্লাহ পাটোয়ারি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম, নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায়, জ্ঞান যুগ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে যেভাবে আমার উপাসনা করে আমি সেইভাবেই তুষ্ট হই। মানুষ যে যে পথে আমার অনুসরণ করে থাকুক না কেন, সব পথেই আমার কাছে পৌঁছিতে পারে। ভগবান ভক্তের ভগবান, তিনি কৃপাশীল। তাকে যেভাবেই মানুষ উপাসনা করে তিনি সেইভাবেই তুষ্ট হন। ব্রহ্মবাদীগণ ঈশ্বরকে ব্রহ্মভাবে পেয়ে থাকেন বা লাভ করেন, যোগীগণ ঈশ্বরকে পরম আত্মারূপে পেয়ে থাকেন এবং সদ্গতি লাভ করেন। কর্মীগণ কর্ম করেন, ঈশ্বর কর্মের ফলদান করেন। ঐশ্বর্য ভক্তগণ ঈশ্বরের ঐশ্বর্য রূপ লাভ করেন। মাধুর্য ভক্তগণ তার নিত্যদাস রূপে তাকে লাভ করেন। জীব কৃষ্ণের নিত্যদাস, জীব কৃষ্ণ কৃপা পেয়ে ধন্য হয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান, তার কৃপা পেলেই মানুষের জীবন ধন্য হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তার সমস্ত জীবন শিক্ষাপ্রদ। তিনি মদনমোহন, তিনি ভক্তদের প্রাণপুরুষ, তিনি ভক্ত হৃদয়ের আনন্দঘন রসময় পুরুষ। তিনি করুণাময়, তার করুণায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবেই। তিনি জীবের দুঃখ দূর করেন, তিনি জীবকে কৃপা করে থাকেন। মায়াতে মোহিত জীব কৃষ্ণ ভক্ত হয় না। কৃষ্ণ কৃপায় সমস্ত ভক্তগণের মঙ্গল হয়, কল্যাণ হয়। তিনি জীবকে সবসময় করুণা দান করেন। মুক্তির জন্য মানুষকে ঈশ্বরের পরম সত্য গভীরভাবে অনুভব করতে হবে। আধ্যাত্মিক সাধনার ফলে মানুষ ঈশ্বরের গভীর সত্য উপলব্ধি করতে পারে। ঈশ্বরের এই গভীর সত্য উপলব্ধিকে যোগ বলে। যোগের অর্থ নিজেকে জানা। নিজেকে জানলেই মন সমাহিত হয় এবং চরম সত্য জানা যায়। বেদের কর্মকাণ্ড হল যোগের মূল ভিত্তি। আত্মা ও ব্রহ্মের মিলিত ধারা উপনিষদের প্রধান বিষয়। নিজেকে জানলেই মানুষ ঈশ্বরকে জানতে পারে। এই উপলব্ধির ফলেই মানুষ হয় জীবমুক্ত মহাপুরুষ। উপনিষদ বেদের দর্শন ভাগ। দার্শনিক আলোচনার মাধ্যমে উপনিষদ ঈশ্বরের মহিমা প্রকাশ করে। উপনিষদ বলে, ঈশ্বর শ্রেষ্ঠ, তিনি প্রকৃতির আদি পুরুষ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:17, সূর্য অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 ও FM 102 মেগাহার্স।

0: শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার করা হবে।
1: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউব থেকে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার বেলা সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক ফুলমতি শুনবেন রাত 10:00। কাহিনী নাজমুল আলম, বেতার নাট্যরূপ আশকার ইবনে শাইখ, প্রযোজনা খন্দকার রফিকুল হক।

এবারে জানিয়ে দিচ্ছি এফএমের অনুষ্ঠান। এফএম 92.5 MHz-এ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz-এ সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 MHz-এ সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধু, শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, ঢাকার আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিস্নাত দিনেও ভোরবেলা পাখিদের কলতান কিন্তু থেমে নেই। পাখির শীষ যেন আমাদেরকে মুগ্ধ করে বৃষ্টির রিমঝিম শব্দ আর পাখির কলতান। সত্যি ভোরটা আজ অন্যরকম। আসুন আমরা শুনি ভোরের গান। শিল্পী মোহাম্মদ খালেকুজ্জামান খান, গীতিকার মোহাম্মদ মজিবুর রহমান, সুরকার আব্দুল হালিম চৌধুরী।

0: ভোরের গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ খলিকুজ্জামান খান, গীতিকার মোহাম্মদ মুজিবুর রহমান, সুরকার আব্দুল হালিম চৌধুরী। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, নজরুল বর্ষে উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা।
1: তুমি অমন করে গো বারে বারে জল ছল ছল চোখে চেও না, জল ছল ছল চোখে চেও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ওই ব্যথা তোর আঁখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু হু হু করে বুক, চলার তোমার বাকি পথ টুক পথিক, ওগো সুদূর পথের পথিক। হায় অমন করে ও অকরুণ গীতে আখের শলিলে ছেও না, ওগো আখের শলিলে ছেও না।

দূর পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদি একাকি। পথে ফেরে যারা পথহারা, কোনো গৃহবাসী তার খোঁজে না, কোনো বুকে ক্ষত হয়ে জেগে আজও সেই ব্যথা লেখে কি। দূর বাউলের গানে ব্যথা হানি বুঝি, শুধু ধুধু মাঠে পথিকে, এ যে মিছি অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার বিদায় কথায়, কত বুক ভাঙা গোপন ব্যথায়, আজ কতগুলো প্রাণ কাঁদিছে কোথায়। পথিক ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে, যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না।

0: এতক্ষণ নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা শুনলেন। শিল্পী ছিলেন ফিরোজা বেগম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী তপন মাহমুদ।

0: এতক্ষণ দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন তপন মাহমুদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর এটাই আমাদের কামনা। শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার। আয়োজনের শুরুতেই রয়েছে আমার বাংলা পর্ব, আর এই পর্বে শুনব বাংলাদেশে সৌদি খেজুরের চাষ ও এর গুরুত্ব, এ বিষয়ে একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আজকের সাক্ষাৎকারমূলক আলোচনায় সাথে আছি আমি আফরোজা আক্তার পপি, যে বিষয়ে আজ আমরা কথা বলব, বাংলাদেশে সৌদি খেজুরের চাষ ও এর গুরুত্ব। আর এ বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ শাহিন সালেউদ্দিন, পরিসংখ্যান অফিসার, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
1: ধন্যবাদ।
0: সৌদি খেজুর পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম একটা ফল। প্রধানত পূর্ব ও উত্তর আফ্রিকা দেশগুলোতে এ ফলের চাষ প্রচলন বেশি দেখা যায়। আজ আমরা সে বিষয়ে কথা বলবো এবং জানব এই খেজুর চাষের গুরুত্ব এবং কিভাবে এটা চাষ হয়। বাংলাদেশের কোথায় কোথায় সৌদি খেজুর চাষের সম্ভাবনা আছে যদি একটু বলতেন?
1: বাংলাদেশে আগে থেকেই অনেক আমাদের দেশি প্রজাতির খেজুর চাষ হয়, যেগুলো শুধু রসের জন্য উৎপাদন হয়, যে রস দিয়ে গুড় উৎপাদন হয়। কিন্তু খাওয়ার ফল হিসেবে খেজুর চাষ বিগত প্রায় 10-15 বছর ধরে শুরু হয়েছে। বর্তমানে অনেক বেশি চাষ হচ্ছে সারা বাংলাদেশে বিচ্ছিন্ন। তবে চাষের সম্ভাবনা আছে বৃহত্তর ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, রাজশাহী, বিশেষ করে যে সমস্ত এলাকা খুব শুষ্ক এবং খরা প্রবণ এলাকা, সেখানে বাংলাদেশে এই খেজুর চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
0: সৌদি খেজুর চাষের জন্য আসলে ঠিক কেমন মাটি বা আবহাওয়া প্রয়োজন?
1: যেহেতু মিডল ইস্ট, সৌদি আরব খুব টেম্পারেট এবং শুষ্ক আবহাওয়া, সেই ক্ষেত্রে আমাদের দেশেও বিশেষ করে যে সমস্ত এলাকায় পর্যাপ্ত রোদ, কম আর্দ্রতা, শুকনো ও কম বৃষ্টিপাত, উষ্ণ আবহাওয়া এই ফল চাষের জন্য উপযোগী। বেশি শীত এবং সাময়িক জলবদ্ধতা ও লবণাক্ততা, সহিষ্ণু গুণাগুণ এ গাছে আছে। ফুল ফোটা ফল ধরার সময় বেশি বৃষ্টিপাত ভালো না। একই কারণে এদেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় এবং পার্বত্য জেলাগুলোতে সৌদি খেজুর চাষ সম্প্রসারণ করার সুযোগ আছে। বেলে দোয়াশ মাটি এ জাতের খেজুর চাষের জন্য বেশি উপযোগী।
0: বাংলাদেশে চাষ উপযোগী কয়েকটা সৌদি খেজুরের নাম যদি একটু বলতেন সংক্ষেপে।
1: সারা পৃথিবীতে প্রায় চাষ উপযোগী 400 অধিক জাত আছে, কিন্তু বাংলাদেশে যেগুলো খুব সচরাচর চাহিদা সম্পন্ন জাত সেগুলোই করা হচ্ছে, যেরকম মরিয়ম, মেটজাল, সামরান, জাহেদি, শুককারি, আজুয়া, এগুলো বেশ প্রচলিত, সহজেই চাষ করা যাচ্ছে।
0: আর এই সৌদি খেজুর চাষের বংশ বিস্তারটা আসলে কিভাবে করা হয়?
1: আমাদের দেশে এক সময়ে সৌদি খেজুর যে সমস্ত জাতগুলো আসতো সেগুলো বীজ থেকেই চাষিরা চাষ করতো, কিন্তু বীজের গাছে সমস্যা হলো যে এগুলো ফল আসতে প্রায় 5-6 বছর লাগতো। আর একটা প্রবলেম হলো যে খেজুরের বীজ থেকে চারা করলে প্রায় 70-80% পুরুষ গাছ হয়, ফিমেল গাছ খুব কম হয়। সেই ক্ষেত্রে এটা বেশ কয়েক বছর ধরেই প্রচলিত যে ওই সমস্ত দেশ থেকে আমরা সাকার নিয়ে এসে চাষ করা হচ্ছে। সেক্ষেত্রে সৌদি খেজুর বীজের থেকে চাষ উৎপাদন না করে সাকারের মাধ্যমে চাষ করা সবচেয়ে উত্তম।
0: জমিতে সৌদি খেজুর চাষ করার জন্য গাছটা কিভাবে রোপণ করতে হয়?
1: সৌদি খেজুরের জন্য প্রথমে আমাকে 6 ফিট চওড়া ও 3 ফিট গভীর করে একটা গর্ত করে নিতে হয়। এটা চারাটা রোপণের বেশ 1-2 মাস আগে এটা প্রিপারেশন করতে হয়। তারপর সেই গর্তে কয়েকদিন রোদ খাওয়ায় তারপরে আমরা এখানে মাটিটা শোধন করে নিতে হয় খড়কুটা দিয়ে পুড়িয়ে। তারপরে মোটা বালি 30%, পচা গোবর বা আবর্জনা পচা সার 40%, ভিটে মাটি বা বেলে দোয়াশ মাটি 30%, এছাড়া এর সাথে কোকোডাস বা নারিকেলের ছোবরার গুঁড়া 10-15 কেজি, হাড়ের গুঁড়া 1 কেজি, ইউরিয়া 300 গ্রাম, TSP 400 গ্রাম, MOP 500 গ্রাম, জিঙ্ক সালফেট, ম্যাগ সালফেট, ফেরাস সালফেট, বোরন প্রতি গাছে 100 গ্রাম করে মোট 400 গ্রাম, তারপরে দানাদার কীটনাশক ও রোগনাশক 100 গ্রাম করে 200 গ্রাম ইত্যাদি, এগুলো মাটির ওই সমস্ত উপকরণের সাথে ভালো করে মিক্সড করে এই গর্তটা ভরাট করে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে হবে। তারপরে আমরা চারাটা রোপণ করতে হবে, তাহলে এর রেজাল্টটা খুব আশানুরূপ হয়।
0: একটু ছোট করে জানতে চাইবো বাংলাদেশে সৌদি খেজুর চাষের গুরুত্বটা যদি একটু ছোট করে বলতেন।
1: বাংলাদেশে আসলে সৌদি খেজুর চাহিদার দিন দিন বাড়তেছে, সেক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে রমজান মাসে এর চাহিদা, বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি। সৌদি খেজুর যেমন আজওয়া, মরিয়ম, শুকারি ইত্যাদি বাংলাদেশে বেশ জনপ্রিয়, পুষ্টিগুণে সমৃদ্ধ। বাংলাদেশের মাটি, আবহাওয়া অনেক সৌদি খেজুর জাতের জন্য উপযুক্ত হওয়ায় এর চাষ একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে এবং এর চাহিদা, বাণিজ্যিক গুরুত্ব রয়েছে। কৃষিখাতে এটা নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে। এর অর্থনৈতিক গুরুত্ব আছে এবং এর স্বাস্থ্য উপকারিতা বলতে, এর যদি আমরা নিয়মিত খেজুর খাই তাহলে আমাদের শারীরিক দুর্বলতা এবং ভিটামিন মিনারেল থেকে আমরা অনেক উত্তরাতে পারবো।
0: অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনরা, অনেক তো কথা হলো, চলুন এবারে মনটাকে একটু রাঙিয়ে তুলি গান দিয়ে। গানের শিল্পী সামিনা আসাদ, কথা সাজিয়েছেন আয়েদ হোসেন উজ্জ্বল, সুর করেছেন এস এম আব্দুল আওয়াজ।

প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, প্রকৃতিতে এখন চলছে আষাঢ় মাস। গাছ লাগানোর এটাই উপযুক্ত সময়। আমরা বেশি বেশি করে গাছ লাগিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিকে সবুজে সবুজময় করে তুলব, এমনই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, চব্বিশে আষাঢ়, বাইশে মহরম, আটই জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ তারেক রহমানের। প্রশ্নপত্র ও ডিজিটাল জালিয়াতির রোধে পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ। অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি, আগামী মাসের দ্বিতীয়ার্ধের তফসিল ঘোষণা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাতের জবাবে ইরানের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত জয়ে শেষ আটে স্থান করে নিল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে

0: এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী গতকাল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে তিনি ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসার সিওর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রী একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান সেনা বাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপরও গুরুত্ব আরোপ করেন। প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি, জাল সনদ এবং প্রযুক্তি নির্ভর অন্যান্য পরীক্ষা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদ পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল 2026 পাশ করেছে। দেশের পাবলিক পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও সুশ্রুতা রক্ষার লক্ষ্যেই বিলটি প্রণয়ন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এসানুল হক মিলন সংসদে বিলটি উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। বিলের মাধ্যমে পাবলিক পরীক্ষা অপরাধ আইন 1980 বিভিন্ন পুরনো বিধান সংশোধন করে সাইবার প্রযুক্তি নির্ভর পরীক্ষা জালিয়াতি এবং নতুন ধরনের অনিয়ম মোকাবেলার ব্যবস্থা রাখা হয়েছে। এর আগে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের বৈঠক বিকেলে আবার শুরু হয়। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মামলার জট কমানো এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনও প্রত্যাহার হয়নি সেগুলো আইনানুগ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। সংসদের বৈঠক আজ বেলা 3:30 আবার বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব 2026-এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা জানান, মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। এদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল সংসদ অধিবেশনের বিরতিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন, সেই সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলারও আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বিমা খাতকে একটি শক্ত ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি। তিনি গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিমা খাতের প্রতি মানুষের আস্থা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যখন একজন সাধারণ নাগরিক বা উদ্যোক্তা জীবনের নিরাপত্তা ও বিমার নিশ্চয়তা পান, তখন তিনি তার প্রতিভা ও উদ্যোগকে কাজে লাগাতে পারেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন, যা চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
2: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
1: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগস্টের দ্বিতীয়ার্ধের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, জুলাইকে শুধু একটি স্মরণীয় মাস হিসেবে নয় বরং জাতীয় মননে স্থায়ীভাবে জাগিয়ে রাখতে সরকার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে। এদিকে অক্টোবর মাসকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশে শূন্য হয়ে পড়া সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময় মতো সম্পূর্ণ করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং আব্দুর রহমানেল মাসুদ এসব তথ্য জানান। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কমিশন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে এ বিষয়ে ধারাবাহিকভাবে ব্রিফ করা হবে। আচরণবিধির ওপর বেশ কিছু পর্যবেক্ষণ পাওয়ার কথা উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত জাতীয় নির্বাচনের মতো নির্বাচন কমিশন ভালো ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
4: স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে, এটা সময়ের দাবি।
3: এদিকে আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শূন্য পদের দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমানে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও উপজেলা পরিষদ খালি পড়ে আছে, তাই দ্রুত নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময়ে সব নির্বাচন শেষ করতে ইসি সচেষ্ট রয়েছে বলেও জানান আব্দুর রহমানেল মাসুদ।
5: ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা এবং উপজেলা বা জেলা পরিষদ সবই খালি পড়ে আছে। পুরো অবস্থাতেই যেটা করতে হবে কি, আমাদের কতগুলো নির্বাচন হচ্ছে একের সাথে একে জড়িত, আগামী নির্বাচন যাতে ওই মাপের আমরা করতে পারি সেই ব্যাপারে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা।
3: সীমানা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে এই কমিশনার জানান, নির্বাচনী এলাকার সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য শীঘ্রই সরকারকে চিঠি দেওয়া হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে, তবে এবার মালয়েশিয়া নয় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। মন্ত্রী আরও বলেন, খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে।
6: মালয়েশিয়া গতকালকে খুলে গেছে শ্রমবাজারে। আমাদের মিডিল ইস্টে জাপান, কোরিয়া, মরিশাস, ওমান, সৌদি আরব, ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলা খুশকানো হচ্ছে। ইনশাল্লাহ আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি।
1: উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙামাটি জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কেবল চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার আজকের সকল বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হল। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। তিন জেলায় স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গতকাল এ তথ্য জানায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ এই মার্কিন হামলাকে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে তেহরান এই হামলার সমুচিত জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এদিকে যুক্তরাষ্ট্র জানায়, ট্যাঙ্কারগুলোর উপর সম্পূর্ণ অগ্রহণযোগ্য হামলার পরিণতি ভোগ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, মার্কিন বোমা হামলা কেশব দ্বীপ, মান্দার আব্বাস ও সিরিক অঞ্চলে আঘাত হানে। এসব অঞ্চলের বাসিন্দার অনেকেই ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হন। শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 27 জনে পৌঁছেছে ও এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবারের সংঘর্ষের পর নিরাপত্তা জোরদারের করা হয়েছে। নেগুম্বো কারাগারের ভেতরে সশস্ত্র পুলিশ ও কমান্ডো মোতায়েন না করা হলেও কারাগারের চারপাশে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এএফপি জানায়, শ্রীলঙ্কার বিচারমন্ত্রী হর্ষনা নানাক্কারা গতকাল পার্লামেন্টে জানান, সরকার গঠিত একটি তদন্ত কমিশনের পাশাপাশি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে গতরাতে মিশরকে 3-2 গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে ট্রাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে শেষ আটে স্থান করে নিয়েছে সুইজারল্যান্ড। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আটলান্টার গ্যালারি জুড়ে তখন শুধুই স্তব্ধতা আর শঙ্কার কালো মেঘ। ম্যাচের খুঁড়িতে সময় তখন 78 মিনিট, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় ঘণ্টা তখন সময়ের ব্যাপার মাত্র। শুরু থেকেই ম্যাচটা আর্জেন্টিনার ছিল না। প্রথমার্ধে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে গিয়ে আলবাসিলিস্তাদের স্তব্ধ করে দেয় মিশর। ম্যাচের 21 মিনিটে বড় ধাক্কাটি খায় আর্জেন্টিনা। প্লান্টি পেয়েও মিশরের গোলরক্ষক ও মোস্তফা সোয়েবের দেয়াল ভাঙতে পারেনি খোদ অধিনায়ক লিওনেল মেসি। বিরতির পর আক্রমণের ধার বাড়লেও সুসংগঠিত মিশরীয় ডিফেন্স ভাঙা যাচ্ছিল না। উল্টো 66 মিনিটে মোহাম্মদ সালার পাশ থেকে জিকোর নিখুঁত ফিনিশিং 2-0 গোলে পিছিয়ে পড়ে তখন বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের দ্বারপ্রান্তে আলবাসিলিস্তারা। কিন্তু গল্পটা যে তখনও বাকি ছিল। 79 মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর বুলেট গতির হেড মিশরের জাল কাপাতি যেন প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা। 4 মিনিট পরই সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, পেনাল্টি মিসের খেসারত শুধে আসলে উসুল করল মেসি। নাটকের শেষ অঙ্ক তখনও বাকি। ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রোজে এনজো ফার্নান্দেজের দর্শনীয় হেড মুহূর্তে উল্লাসের সুনাম বয়ে যায় আর্জেন্টিনা শিবিরে। যদিও গোল নিয়ে তীব্র আপত্তি তোলে মিশর, ফাউলের দাবিতে গোলরক্ষক সোবের হলুদ কার্ড আর মিশরীয় কোচিং স্টাফের লাল কার্ড। পাওয়ার নাটকীয়তায় মাঠের উত্তেজনা রূপ নেয় চরমে। তবে শেষ রক্ষা হয়নি আফ্রিকার প্রতিনিধিদের। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই আনন্দ শ্রুতে ভেঙে পড়েন লিওনেল মেসি। হাঁটতে হাঁটতে ম্যাচ জেতা যায় তা আবারও একবার প্রমাণ করল আলবাসিলিস্তারা। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 3টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 50 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ তারেক রহমানের। প্রশ্নপত্র ও ডিজিটাল জালিয়াতি রোধে পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাস। অর্থনীতির গতি বাড়াতে বিমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার আজকের HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত জয়ে শেষ আটে স্থান করে নিল আর্জেন্টিনা, ও সুইজারল্যান্ড। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যান্য সকল ক্ষেত্রের মতো পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও আমাদের দেশের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। সুখের ঠিকানার আজকের প্রামাণ্য পর্বে আমরা চলে এসেছি ঢাকার পার্শ্ববর্তী জেলা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। প্রিয় বন্ধুরা, এই ভাঙ্গা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে দেশের গ্রামে প্রতিটি পরিবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে পরিবার পরিকল্পনার নানা ধরনের সেবা। এখানকার মানুষজন পরিবার পরিকল্পনার এই সেবাগুলো গ্রহণের মাধ্যমে, বিনামূল্যে পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো গ্রহণের মাধ্যমে এখানকার পরিবারগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং পরিকল্পিত পরিবার। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন এরকম একজন, আপনার নাম পরিচয় আপনার মুখ থেকে একটু জানতে চাই।
4: আমি রেভারানী দত্ত চৌধুরী, পরিবার কল্যাণ সহকারী, ভাঙ্গা উপজেলা, আমার ইউনিয়ন হামিরদি।
3: কি কি সেবা দেন আপনারা মাঠ পর্যায়ে মানুষকে?
4: মাঠ পর্যায়ে প্রথমে আমাদের পরিবার পরিকল্পনার যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমরা ফিল্ড পর্যায়ে পৌঁছে দেই। আর ফিল্ড পর্যায়ে বললে ভুল হবে, আমরা ডোর টু ডোর, যেখানে তৃণমূল পর্যায়ে ডোর টু ডোর গিয়ে আমরা পৌঁছে দেই। এছাড়া আমরা নর্মাল ডেলিভারিগুলো, আমাদের যে ডেলিভারিগুলো করায় ওগুলো এখন বাড়িতে করাতে দেই না, আমাদের ইউনিয়ন পর্যায়ে FWC আছে, ওখানে আমরা নর্মাল ডেলিভারিগুলো করি। এবং মৃত্যুর হার কমানোর জন্য, যাতে বাড়িতে ডেলিভারি না করে সে বিষয়ে, গর্ভবতী অবস্থায় গর্ভবতীদের আমরা সেবা দেই, শিশু সেবা দেই। এবং বিভিন্ন পর্যায়ে আমরা টিকাদান কর্মসূচিগুলো, সেগুলো দায়িত্ব পালন করি। যখন সরকার যে টার্গেট আমাদের দেন, আমরা সেগুলো আমাদের যথাসাধ্য নিয়ম মাফিক সেভাবে করে আসছি।
3: মাঠ পর্যায়ে আপনি সেবা প্রদান করছেন, কোন ধরনের পদ্ধতি গ্রহণের দিকে এখানে আগ্রহ বেশি?
4: আমাদের এখানে আমাদের পদ্ধতির মধ্যে 7টি পদ্ধতি আছে, তার ভিতরে দীর্ঘমেয়াদীও 2টা, আর এটা হলো স্থায়ী পদ্ধতি আছে, যেটা একেবারে আর সন্তান যারা না নেয় তাদের জন্য স্থায়ী পদ্ধতি, পুরুষ যেটা এটা ভ্যাজিকটমি, এবং
3: মহিলা পদ্ধতি বেশি গ্রহণ করছে,
4: মহিলা টিউবেক্টমি। তবে আমাদের দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো খুব বর্তমানে চলছে, যেটা হচ্ছে IUD এবং ইমপ্লানন এবং ইনজেকশন, এগুলোর উপরে অনেক ভালো কাজ চলছে।
3: ছোট পরিবার গঠন করলে কি সুবিধা হয়, বড় পরিবার গঠন করলে কি অসুবিধা হয় একটু জানতে চাই।
4: বর্তমান যুগ আয়ের সাথে ব্যয়ের তুলনা করে সংসার যদি, সংসারে অনেক লোক সংখ্যা হয় সেখানে অনেক ধরনের সমস্যা, যেমন শিক্ষার সমস্যা, খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, সমস্ত দিক দিয়ে সমস্যা। এখানে জনসংখ্যা বেড়ে গেলে আমাদের পরিবেশ, সেই সাথে সাথে পরিবেশের উপরে চাপ পড়ে, যার জন্য বাচ্চা কাচ্চা যাতে দুটির মধ্যে সীমিত থাকে সেই পরামর্শ দিয়ে থাকি আমরা।
3: আপনার নাম পরিচয় একটু জানতে চাই।
5: আমার নাম মাকসুদা, হ্যাঁ, গ্রিনি।
3: আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন?
5: আমার এক ছেলে এক মেয়ে।
3: এক ছেলে এক মেয়ে, ওদের বয়স কত বছর?
5: ওদের বড় ছেলের বয়স 24 আর মেয়ের বয়স 18।
3: আপনি বিয়ে করেছেন কত বছর হলো?
5: বিয়ে করেছি 96 সালে।
3: 96 সাল, তার মানে হচ্ছে আপনার প্রায় 27 বছর। আচ্ছা, এই দীর্ঘ দাম্পত্য জীবনে আপনি কি কি পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহার করেছেন?
5: তা আমি 3 বছরের জন্য ইমপ্লানন পড়লাম, পড়ার পরে তারপরে 3 বছর গ্যাপ দিয়ে তারপর আমার দ্বিতীয় বাচ্চাটা হলো। তা ওইভাবে আমি আসি ওই মানে পদ্ধতির উপরেই।
3: আচ্ছা, আপনি তো আর সন্তান নিতে চান কি?
5: না, আমি আর, আমার 2টা সন্তান, আল্লাহর রহমতে আমি 2টা মানুষ করতে চাই, আমি আর সন্তান নিতে চাই না।
3: কেন, সন্তান বেশি হলে কি সমস্যা?
5: বেশি সন্তান হলে তাদের থাকা পড়া খাওয়া মানে আমি ওইভাবে পরিপূর্ণভাবে তাদের দিতে পারবো না, এই কারণে যে ছোট একটা সংসার মানে আমি তাদের নিজের মতন করে মানুষ করতে পারবো, এর কারণে আমার আর সন্তান নেওয়ার দরকার নাই, আল্লাহর রহমতে এই 2টা হলে আমি মানুষ করতে পারবো।
3: জি, অনেক ভালো থাকবেন। আরেকজনের সাথে কথা বলছি, আপনার নাম কি?
6: রুকসানা।
3: আপনার বাড়ি কোন এলাকায়?
6: আমার বাড়ি তুজারপুর।
3: আপনি কি সেবা নিতে এসেছেন?
6: দীর্ঘমেয়াদী কোনো পদ্ধতি থাকলে সেটা আমি নিতে আসছি।
3: একটু জানতে চাই, পরিবার পরিকল্পনার সেবাগুলো নিতে হবে, পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করতে হবে, এটা আপনি প্রথম কিভাবে জানেন?
6: প্রথম যে পরিবার পরিকল্পনার যে আপারা আছে ওনারা আসছে আমার সাথে কথা বলছে, বাচ্চা যখন ছোট ছিল তখন কথা বলছে, যে তারা কি আগেই আমাকে বলছে যে মানে কোন পদ্ধতি নিব এই সম্পর্কে আমাকে বলছে, তাদের থেকে আমি জানছি।
3: ওনারা কি নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ করেন?
6: হ্যাঁ, নিয়মিতই তারা আসেন, আমাদের সাথে কথা বলেন, বুঝান আমাদের কোন দিকে মানে কোন পদ্ধতি নিলে আমাদের ভালো হবে সেটা তারা বলেন, আমাদের জানান।
3: আপনার সন্তান কতজন?
6: আমার এক ছেলে।
3: এক ছেলে? আর কি সন্তান নিতে চান?
6: না, এখন আমি সন্তান নিতে চাই না, এই জন্যই আমি কোন পদ্ধতি নিতে আসছি।
3: আচ্ছা, আপনি কোন পদ্ধতি নেওয়ার দিকে আগ্রহ প্রকাশ করছেন?
6: এখন আপনারা বলছিল মানে ইয়ার কথা, কপার্টির কথা, যেটা 10 বছর মেয়াদি ওটাই নিতে চাই, এই জন্য আসছি।
3: আপনি আর ভবিষ্যতে সন্তান নিতে চান না, একটি সন্তানই রাখতে চান?
6: না, ভবিষ্যতে পরে চিন্তা ভাবনা করব, কিন্তু এখন আমি চাই না।
3: এই যে আপনি বিরতিটা দিচ্ছেন, সেটা কি চিন্তা করে, কোন চিন্তা থেকে?
6: এটা যাতে আমার সন্তান আমি ঠিকঠাক মতো মানুষ করতে পারি, এই জন্য যে আরেকটা সন্তান হইলে তখন ঝামেলা হবে ওর পড়াশোনা, বা আমি সময় দিতে পারবো না, এই জন্য নিতে চাই।
3: জি, অনেক ভালো থাকবেন। আপনি মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন, এরকম আরেকজনের সাথে কথা বলছি, আপনার নাম কি এবং পরিচয়টি জানতে?
7: আমি খন্দকার নাসিমা সুলতানা, পরিবার কল্যাণ সহকারী, ভাঙ্গা উপজেলা, চান্দ্রা ইউনিয়ন।
3: আপনার ইউনিয়নে কোন পদ্ধতি নেওয়ার দিকে আগ্রহ বেশি মানুষের?
7: আমার ইউনিয়নে ইনজেকশন আর ইমপ্লানন আইওডিএগুলো নিতে চান, স্থায়ী পদ্ধতি নেয় কম কম নেয় আর কি।
3: পরিকল্পিত পরিবার গঠনের দিকে আগ্রহ আছে এখানকার মানুষের?
7: হ্যাঁ আছে। পরিকল্পিত পরিবার বলতে তারা বেশি বাচ্চা নিতে চায় না, একটা কিংবা দুইটা, বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে তাদের যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের যে মৌলিক চাহিদা অনেকেই দেখে ইনকাম কম, তারপরে গ্রামের মানুষ প্রায় জায়গা জমি নাই, তারপর স্বামীরা ইনকাম করতে পারে না, তারপরে আপা এতগুলো বাচ্চা নিয়ে ই করতে পারি না, পড়াশোনা চালাইতে পারি না, তারপরে খাবার দিতে পারি না, তখন আমরা বললে তারা আমাদের কথাগুলো শুনে, বেশি বাচ্চা নিলে কি সুবিধা হয় আর কম বাচ্চা নিলে কি অসুবিধা হয় এগুলো বলি।
3: একটু বলবেন, বেশি বাচ্চা নিলে কি অসুবিধা হয়?
7: বেশি বাচ্চা নিলে যেমন তার ঠিক মতো লেখাপড়া করাইতে পারে না, তারা বখাটে হয়ে যায়, তারপরে ঠিক মতো খাবার দেওয়া যায় না, তারপরে অসুস্থ হলে তার চিকিৎসা দেওয়া যায় না।
3: জি, আপনি ভালো থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালার এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলার সম্মানিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রবিন বিশ্বাস। আপনার এই উপজেলায় পরিবার পরিকল্পনার অগ্রগতি কতটুকু সার্বিকভাবে জানতে চাই?
8: ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে অধিদপ্তর কর্তৃক যে দায়িত্ব, আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছি। আপনি শুনে খুশি হবেন যে আমরা জাতীয় পর্যায়ে 2022 সালে শ্রেষ্ঠ উপজেলার পুরস্কৃত পেয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, এবং আমার পরিবার পরিকল্পনা বিভাগের সমস্ত কর্মী সুষ্ঠু এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করতে চেষ্টা করে।
3: জি, অনেক ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পরিবার পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরছিলাম। আগামী পর্বে অন্য কোন উপজেলার পরিবার পরিকল্পনার চালচিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। যাবার আগে শেষ কথা বলতে চাই, আজকের সুখের ঠিকানা গ্রন্থরা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এখন শুনবেন দেশের গান প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ মুনিরুজ্জামান, সুরকার দেবু ভট্টাচার্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এবারের শিল্পী সুবীর নন্দী, গীতিকার জসীম রায়হান, সুরকার অজিত রায়।

সবুজের দেশ, পাখির দেশ, বাংলাদেশ। প্রিয় শ্রোতা বন্ধু, দেশের গান শুনছেন। এবারের গানের শিল্পী সাবিনা ইয়াসমিন, দেশের গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

এই দেশ আমাদের কি যে সুন্দর। প্রিয়শ্রোতা, দেশাত্মবোধক এই গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন। সমবেত কণ্ঠে শুনবেন দেশাত্মবোধক গানটি।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সঙ্গে শেষ হয়ে গেল দেশাত্মবোধক গানের আয়োজন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি। উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি শুনলেন।
0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: চলছে নজরুল বর্ষ, আর আমরা এখন শুনব নজরুল সঙ্গীত।
0: প্রথম শিল্পী এ কে এম শহীদ কবির। শিল্পী প্রথমে গেয়েছেন তুমি আমার সকালবেলা।

হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেদনা। প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীতের এবারের শিল্পী নীলুফার ইয়াসমিন, শিল্পী গেয়েছেন সুন্দর অতিথি এসো এসো।

পড়বে মনে সে কোন রাতে, এক তরিতে ছিলে সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে।

প্রিয় শ্রোতা বন্ধু, এই গানটির সঙ্গেই শেষ হয়ে গেল স্টুডিও রেকর্ডে নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: While forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamansingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister visits Bangladesh Army's summer exercise, stresses on maintaining professional training, discipline and highest level of readiness. Jatiyo Shongshod passes public examinations, offences, amendment bill 2026. Information and Broadcasting Minister urges to bring insurance sector into legal framework to boost economy. Roadmap for local government elections prepared, scheduled to be announced next month, says Information and Broadcasting Advisor. Malaysia reopens labour market for Bangladeshi workers, says Expatriates Welfare Minister. Today's HSC and equivalent exams postponed in Chattogram, Cox's Bazar, Rangamati due to inclement weather. US launches strikes on Iran after tankers hit in Strait of Hormuz. And Argentina and Switzerland secures places in the quarterfinals of FIFA World Cup. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma.
3: Zi abba.
2: Babur jor ta ki kom se.
3: Zi abba. Ohon to kom kom hi lage.
2: Chinta koro na ma. Bikal porjonto deho. Tarpor na hoy.
3: Chinta to kori onno karone abba.
2: Ki karone?
3: Hun ta si side theke na ki. বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমার খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না।